0: ক্রিয়া জাতীয় শিক্ষানীতি 2020 আধারে করা যাব। জুলাই মাস 9 তারিখ সুদ্ধা স্নাতক পাঠপড়া আরম্ভ পাই লক্ষ্য রক্ষা যাইছি বলে উচ্চশিক্ষা বিভাগ কহিছি। ভারতীয় সেনার অগ্নিপথ এবং নিয়মিত ক্যাডর পাই অনলাইন প্রবেশিকা পরীক্ষা আসন্তা মাস পহিলার আরম্ভ হব। জুন 12 তারিখ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কলকাতার নিযুক্তি জোন অধীনে ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হব। রাজ্যের 17টি শহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হওয়া নিয়ে কটক সেনা নিযুক্তি কার্যালয় পক্ষর সূচনা দিয়েছে। আগামী মৌসুমী ঋতুরে সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে ব্যবস্থিত ঢঙ্গের পরিচালনা এবং জনসাধারণ সুরক্ষাকে সুনিশ্চিত করিবা লক্ষ্য নিয়ে গতকাল এক উচ্চস্তরীয় প্রাক বন্যা প্রস্তুতি সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রমুখ সচিব শোভা শর্মাঙ্ক অধ্যক্ষতার অনুষ্ঠিত বৈঠকরে বন্যাজনিত ক্ষয়ক্ষতিকে প্রতিহত করা এবং শূন্য মৃতাহত লক্ষ্য হাসল বিভাগীয় ক্ষেত্রীয় অধিকারীঙ্ক মধ্যে সমন্বয় রক্ষা উপরে গুরুত্ব দিয়েছে। আসন্তা মাস পহিলার অক্টোবর 31 তারিখ পর্যন্ত সমস্ত ডিভিজন, সর্কল এবং মুখ্যযন্ত্রী কার্যালয়ে 24 ঘণ্টিয়া বন্যা নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্ষম করা নিষ্পত্তি। ভদ্রক জেলায় আর্থিক সাক্ষরতা সমাবেশী এবং সাইবর সচেতনতা শিবির জেলা প্রশাসন পক্ষর অনুষ্ঠিত হয়েছে। চরম্পা এরেই গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত এই শিবিরে প্রশিক্ষার্থী বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সচেতন করা যাইছি। নুয়াপড়া জেলায় সামগ্রিক বিকাশক অধিক গতিশীল করা আন্তঃ বিভাগীয় সমন্বয় উপরে গুরুত্ব প্রদান করা যাইছি। জেলাপাল মধুসূদন দাস অধ্যক্ষতায় জেলার পেনশন বণ্টনের স্বচ্ছতা এবং অনিয়মিততা রোকিবা লক্ষ্য নিয়ে 70 বর্ষ এবং তাঠার অধিক পেনশন ভোগী উপরে সর্ভে করা বৈঠকের নিষ্পত্তি হয়েছে। 15 দিন মধ্যে সর্ভে কার্য শেষ করা জেলা সমাজ মঙ্গল অধিকারী নির্দেশ দিয়েছে। নুয়াপড়া জেলা খরিয়ার রোড নিকটস্থ টেমরিঠারে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কর্মকর্তা প্রশিক্ষণ শিবির গতকাল উদযাপিত হয়েছে। পঞ্চায়েতরাজ ও গ্রাম্যোন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক উদযাপনী কার্যক্রমে যোগদে কেন্দ্র রাজ্য সরকারঙ্ক জনকল্যাণকারী যোজনা তৃণমূল স্তরে পৌঁছাইবাকু প্রশিক্ষার্থীঙ্কু আহ্বান দেইছন্তি। গঞ্জাম জেলা প্রশাসন পক্ষর আম গঞ্জাম স্বচ্ছ গঞ্জাম অভিযান কার্যকরী হয়েছে। শূন্য প্লাস্টিক ব্যবহার লক্ষ্য হাসলক দৃষ্টি রাখি এই অভিযান জেলাব্যাপী আরম্ভ করা যাইছি। এহাকো গণ অভিযানরে পরিণত করিবাকু জেলাপাল ভি কীর্তিভাসন জেলাবাসীঙ্কু অনুরোধ করিছন্তি। ব্রহ্মপুরর হরিডাখণ্ডি পোখরীকূল গতকাল পূর্বাহ্নরে স্থানীয় জনসাধারণ সফা করিবা সহিত ব্রহ্মপুর শহরকু সর্বদা সফা সুতরা রাখিবাকু সামূহিক শপথ পাঠ করিথিলে। রাজ্যের গ্রীষ্মলহরী জারি রয়েছে। আসন্তা তিন দিন পর্যন্ত পাগ পরিবর্তনর সম্ভাবনা নথিবা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর কুহাযাইছে। রাজ্যে আসন্তা 24 ঘণ্টা মধ্যে গরম গুড়ুগুড়ি বৃদ্ধি পাইবা নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছে। অন্যপক্ষ আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার গুরুজ আমার স্বাস্থ্য আজ হয়েছে আলোচনা মস্তিষ্ক ম্যালেরিয়া। আলোচক ডাক্তার বৃন্দাবন বিশ্বাল।
2: ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম নামক এক পরজীবী দ্বারা মানুষ দেহরে রোগ সৃষ্টি করে থাকে। এই প্লাজমোডিয়াম 4 প্রকার যথা প্লাজমোডিয়াম ফালসিপেরম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল ও প্লাজমোডিয়াম ম্যালেরি। মাই এনফোলিস মশা ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামুড়ি রক্ত শোষিলা বেড়ে এই পরজীবীকে নেইথায় ও সুস্থ লোককে কামুড়িলে সুস্থ লোকটার 10-17 দিন মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পাই। আমাদের ম্যালেরিয়া মুখ্যতঃ প্লাজমোডিয়াম ফালসিপেরম ও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা হয়ে প্লাজমোডিয়াম ফালসিপেরম দ্বারা সৃষ্টি হওয়া ম্যালেরিয়া অত্যন্ত বিপদপূর্ণ, কারণ এছিরে আক্রান্ত ব্যক্তি মানে আরম্ভর তুরন্ত চিকিৎসা নকলে বা অসম্পূর্ণ মুখ্যতঃ প্লাজমোডিয়াম ফালসিপেরম ও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা হয়ে প্লাজমোডিয়াম ফালসিপেরম দ্বারা সৃষ্টি হওয়া ম্যালেরিয়া অত্যন্ত বিপদপূর্ণ, কারণ এছিরে আক্রান্ত ব্যক্তি মানে আরম্ভর তুরন্ত চিকিৎসা নকলে বা অসম্পূর্ণ

নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি এইথর বিষয় রয়েছে বাত ও গণ্ঠি বিজ্ঞান সচেতনতা। আপনার ফোন যোগে আম পাখক এ সম্পর্কিত সমস্যাকে নিয়ে প্রশ্ন পচারে আজ অপরাহ্ন পাঁচটার ছটা মধ্যে আপনার প্রশ্নর উত্তর দেওয়া আম স্টুডিওরে উপস্থিত রহবে ব্রহ্মপুর শীতলাপল্লীস্থিত সম হসপিটাল ডক্টর অনুরাগ অনুপম। তাহলে আম পাখক ফোন করা ফোন নম্বর দুইটি টিপি রাখুন। ব্রহ্মপুর গ্রুপ ডাইলিং কোড হল 0680, ফোন নম্বর দুইটি 2220521 এবং অন্যটি 2222621। মনে রহিলা তো আজ অপরাহ্ন পাঁচটার ছটা মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।

শ্রোতাবন্ধু দেবীদাস আচার্য এবং সাথীঙ্ক কণ্ঠে শুণিলে দেশভক্তি গীতটিয়ে আকাশবাণী ব্রহ্মপুর সময় সন্ধ্যা 6:30 হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র আপনার শুনেপার উজ্জ্বল আম দেশ আঞ্চলিক সংবাদ এবং আজ প্রসঙ্গ। শ্রোতাবন্ধু কার্যক্রম রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: প্রস্তুত উজ্জ্বল আমাদেশ, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং। আপন কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপার টিকে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বন্তা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল

0: পাইলে তাঙ্কে গোবিন্দ ভজিবারু হে।
1: বড়িয়া, বহুত সুন্দর। এটা যেতবে আপন বলন্তি বিলরে সেতবে আপন গোটে মানে এনার্জি আসে, যেটা কি আপনার গোটে শক্তি যোগাই দিয়ে।
0: আজ্ঞা আজ্ঞা।
1: আউ টিকে ভাল লাগে চাষবাস করিয়া পাই।
0: আজ্ঞা স্যার।
1: আচ্ছা, এই গীত সব যেতবে আপন বলি বলিকি বিলরে হল বুলান্তি, এই যে গীত কোন কহন্তি কইলে হলিয়া গীত?
0: হলিয়া গীত।
1: আচ্ছা, বুলান্তি। তারপরে আপনকর যেতবে দেখিবে বহুত আপন পরিশ্রম হয়েগলা, জমি ভিতরে হালিয়া হয়েগলে, সেটি বিশ্রাম নিয়ন্তি, জমিরে হি বিশ্রাম নিয়ন্তি বা কোটি আখপাখ জায়গায় বিশ্রাম নিয়ন্তি, তারপরে আসিকি পুনি জমিরে লাগন্তি।
0: স্যার,
1: এমিতি সকাল সন্ধ্যা পর্যন্ত আপন কেতে ঘন্টা জমিরে দেই পারন্তি আর কেতে ঘন্টা কাম করি?
0: স্যার, আমো চাষি তো আউ আমে রাতি সারা পানি মড়িথু, পানি অভাব সময়রে দিন সারা কাম করিথু, সন্ধ্যা পর্যন্ত তো তারপরে গরু পাই পাল টিকে, ঘাস টিকে, পেজ টিকে, এমনি সব আউ চাষি জীবন স্যার। সেমানে সমস্ত নেই গোটে খুশি, আমি গোটে খুশি অনুভব করি, সে মানে হালিয়া পরিশ্রম কিছু আউ জনা পড়ে নি।
1: মানে কহিবাকু গলে আউ সেমতি আট ঘন্টার পরিশ্রম বা দশ ঘন্টার পরিশ্রম বা বার ঘন্টার পরিশ্রম এমতি কই হুয়ে নি?
0: আজ্ঞা,
1: কেতবেলে তো পুরা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভিতরে কোড়িয়ে ঘন্টা কি বাইশ ঘন্টা কি এমতি মধ্যে কাম করি পড়ে না কি?
0: আজ্ঞা।
1: তো আপনি চাষবাস করছেন, জমিরে লাগিছেন, আদায় সব কোন কোন করছেন?
0: স্যার, আদায় তো ধান আদায় হচ্ছে, ধানটা তো মানে আমার যে রেটে যাওয়া সে রেটে আমি টিকে কষ্ট হোলা, কিন্তু আমার সরকার আসিলা পরে যে রেটটা টিকে অধিকা কলে সেটা আমি বহুত খুশি অছু। আউ মুগটা বি চাষ করা হচ্ছে, এ বর্ষ মুগ বর্ষা বর্ষি নথিয়া টিকে মুগটা টিকে হইপারনি, এমনি মুগ চাষ, রাশি চাষ, সবু যা চাষ চালিছে স্যার।
1: আপনার যেতে ভরণ জমি অছি, যাহা সব পরিশ্রম করছেন, যাহা সব সেতিরে খরচ বি করিকি আদায় করছেন, তা তুলনায় আপনার লাভ হচ্ছে?
0: হচ্ছে স্যার, লাভ হচ্ছে, পিলানগর পড়াপড়ি চলছে, আমার মানে ঘর মেটেন চলছে, চলছে, কিছু অসুবিধা নেই,
1: নিজের
0: খুশিরে অছু। আজ্ঞা, চাষি জীবন বহুত খুশিরে আমি অনুভব করছু। ভাই জনে চাকরি করছতি, সে পুলিশ ডিপার্টমেন্টরে, কিন্তু সিয়ে সবুবেলে কষ্ট করুছে আমাকে দেখিলে যে ভাই না, তুমি এটি বড় শান্তিরে অছ, শান্তি তোম ইচ্ছার তুমি খাইপারছ, তোম ইচ্ছার তুমি শুইপারছ, তোম ইচ্ছার তুমি খুশিরে অছ, আমি সেটি মানে গভর্নমেন্টর নিয়মরে চালিয়া পড়ছি,
1: গোটে জায়গায় আমি বাঁধিকি রই যাচ্ছ।
0: আজ্ঞা আজ্ঞা।
1: আপনার পুরা স্বাধীন ভাবে নিজের জমিরে নিজে কাম করছেন, আর সবুঠ বড় কথা জনে চাষীর দেখুন, আমি যদি ভাবিবা আপনার যে আদায় করছেন, আপনার জমিরে ধান হো, বিরি হো, মুগ হো, পনিপরিবা হো, যাহা বি আদায় করছেন, সেটা যেতবে বজারক যাচ্ছি বা বাহারক যাচ্ছি তার উৎপাদন, কেতে লোকর পেটরে খাদ্য হয়ে পড়ুছে?
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা।
1: নাই
0: হ্যাঁ আজ্ঞা,
1: আপনার
0: মানে পশু পক্ষী মানে জন্তু সমস্ত চাষীর সমস্ত,
1: আপন ঝাড় বুহাই
0: আজ্ঞা আজ্ঞা
1: উৎপাদন করেছিবা ফসলটি বা পনিপরিবাটি যাইকি কেতে লোকর পেটরে দানা হয়ে পড়ুছে, খাদ্য হয়ে পড়ুছে, এতে আপনি খুশি নুহতি?
0: বহুত খুশি আজ্ঞা। আমি এবার তলিঘরা চাষ করিয়া গলা বেলে কি হিড়া সফা করিয়া গলা সেইটি পিম্পুড়ি মানে কি জন্দা মানে সব নেই ধান রখি দেছি, সে বর্ষ সারা খাইয়া পাই মূষা মানে নেই সে বর্ষ সারা খাইয়া পাই, এই সে যদি নেই
1: আমার জানে
0: মানে অজানরে কেতে আউরি কোন হচ্ছে?
1: নিশ্চয়
0: আজ্ঞা স্যার,
1: কেতে কীট

শ্রোতাবন্ধু, এ পর্যন্ত শুনুথিলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করি প্রচার কলু আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর, সময় রাতে 10টা। শুণবা আপনার অতিপ্রিয় ফোন ইন কার্যক্রম কিছি কথা কিছি গীতর পুনঃ প্রসারণ। কার্যক্রমটি প্রযোজনা করেছেন সিদ্ধাশঙ্কর মহারণা, উপস্থাপনায় অনেক পুষ্পিত পট্টনায়ক এবং ফিতাশ্রিনী।

0: হ্যালো,
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কি কহুছে ভৌণী?
1: আজ্ঞা,
0: আমি বহুত বঢ়িয়া ছু। আপন কেমতি আছন্তি?
1: হ্যাঁ ভাল।
0: আর ঘরে সমস্ত কেমতি আছন্তি আপন?
1: হ্যাঁ ঘরে সব ভাল ভাল আছন্তি, সমস্ত ভাল।
0: হ্যাঁ,
1: গরম
0: গরম তো বহুত হচ্ছে, আর গরম সহিত হি আমাকে চলিবাকু পড়িব, কাহিকি না গরম দিনে তো গরম হবই হব, আর তাকে ধরিকি আমাকে চলিবাকু পড়িব। হ্যাঁ, আপনি জলদি জলদি রোষেই করে দৌথিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে টিকে জলদি করে দৌথিবে, খরা দিন পে